অনুষ্ঠানে আজ রয়েছে একই শিল্পীর কণ্ঠে কিছু গান। অনুষ্ঠানের শুরুতে নারায়ণা গুরুর এই উক্তিটি, শুধুমাত্র ভক্তির মাধ্যমেই মুক্তি সম্ভব, এমনকি মুক্ত আত্মারাও ভক্তির মাধ্যমে আনন্দের চিন্তন প্রবাহ উপভোগ করে। নারায়ণা গুরুর এই উক্তি দিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। এবারে বলবো বন্য প্রাণী সপ্তাহ নিয়ে কিছু কথা। প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ভারতে বন্য প্রাণী সপ্তাহ পালন করা হয়। বন্য প্রাণী ও প্রকৃতির প্রতি মানুষের সচেতনতা বৃদ্ধি করা এবং জীব বৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরাই এই সপ্তাহ পালনের প্রধান উদ্দেশ্য। বন্য প্রাণী আমাদের পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ। বাঘ, হাতি, হরিণ, গন্ডার, পাখি।

0: সরীসৃপ সহ অসংখ্য প্রাণী প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু বনভূমি ধ্বংস, অবৈধ শিকার, দূষণ, জলবায়ু পরিবর্তন এবং মানুষের অতিরিক্ত হস্তক্ষেপের কারণে বহু বন্য প্রাণী আজ বিপন্ন। অনেক প্রাণী ইতিমধ্যেই বিলুপ্তির পথে। বন্য প্রাণী সপ্তাহ উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নানা সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পোস্টার প্রদর্শন, বৃক্ষরোপণ, কুইজ ও শোভাযাত্রার মাধ্যমে মানুষকে বন্য প্রাণী সংরক্ষণের বার্তা দেওয়া হয়। বন্য প্রাণী রক্ষা করা শুধু সরকারের দায়িত্ব নয়, প্রত্যেক নাগরিকেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের বন সংরক্ষণ করতে হবে, বন্য প্রাণীর আবাসস্থল রক্ষা করতে হবে এবং অবৈধ শিকার ও বন্য প্রাণীর বাণিজ্যের বিরুদ্ধে সচেতন হতে হবে। বন্য প্রাণী সপ্তাহ আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ ও প্রকৃতি একে অপরের উপর নির্ভরশীল, তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও ভারসাম্যপূর্ণ পৃথিবী গড়তে বন্য প্রাণী সংরক্ষণে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। এখন বলবো আকাশবাণী শ্রীবিজয়পুরামের পক্ষ থেকে একটি ঘোষণা। আকাশবাণী শ্রীবিজয়পুরাম ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট পদে তালিকাভুক্তির জন্য একটি নির্বাচনী পরীক্ষা পরিচালনা করতে চলেছে। আবশ্যিক যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, হিন্দি ও ইংরেজি ভাষায় দক্ষতা, কম্পিউটার জ্ঞান, বয়সের ঊর্ধ্বসীমা 31 আগস্ট 2026 তারিখে 40 বছর। প্রার্থীকে অবশ্যই শ্রীবিজয়পুরাম পৌরসভা এলাকার বাসিন্দা হতে হবে। আবেদন পদ্ধতি: নির্ধারিত আবেদনপত্র আকাশবাণী শ্রীবিজয়পুরামের ডিউটি রুম থেকে সংগ্রহ করা যাবে। যথাযথভাবে পূরণ করা আবেদনপত্র আকাশবাণী শ্রীবিজয়পুরামে জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 5 অক্টোবর 2026 এর মধ্যে। দ্রষ্টব্য: ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে নির্বাচন ভবিষ্যতে নিয়মিত চাকরির কোনো অধিকার প্রদান করে না। বিস্তারিত তথ্যের জন্য আকাশবাণী শ্রীবিজয়পুরামে যোগাযোগ করুন। এবারে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের 2-1 স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর শেষ হল। এখন জলযান যাত্রার খবরাখবর। এমভি বাম্বুকা আগামীকাল সকাল 6টায় শ্রীবিজয়পুরাম থেকে ভায়া স্বরাজদ্বীপ ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওই দিনই দুপুর 12টায় রঙ্গত থেকে ওই একই পথে শ্রীবিজয়পুরাম ফিরে আসবে। এমভি রানীচাঙ্গা আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরাম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল 8:30 শহীদ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরাম ফিরে আসবে। এমভি নর্থ প্যাসেজ আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরাম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল 8:45 স্বরাজদ্বীপ থেকে শ্রীবিজয়পুরাম ফিরে আসবে। এমভি রঙ্গত আগামীকাল দুপুর 2:30 শ্রীবিজয়পুরাম থেকে ভায়া স্বরাজদ্বীপ হয়ে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং বিকেল 5:30 স্বরাজদ্বীপ থেকে শহীদ দ্বীপ হয়ে শ্রীবিজয়পুরাম ফিরে আসবে। এমভি জলিবয় আগামীকাল সন্ধে 5টায় শ্রীবিজয়পুরাম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পরের দিন সকাল 5:30 স্বরাজদ্বীপ থেকে শহীদ দ্বীপ হয়ে শ্রীবিজয়পুরাম ফিরে আসবে। এমভি ক্যাম্বেল বে আগামীকাল সকাল 9টায় শ্রীবিজয়পুরাম থেকে লিটিল আন্দামানের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওই দিনই রাত 9টায় লিটিল আন্দামান থেকে শ্রীবিজয়পুরাম ফিরে আসবে। জলযান যাত্রার খবরাখবর শেষ হল।
1: দাদাজি আপনি সেহত কেসি হ্যায়?
2: বিলকুল ঠিক হুঁ, মেয়ে 65 সাল কা হুঁ, লেকিন আপনে স্বাস্থ্য কা পুরা ধ্যান রাখতা হুঁ, সন্তুলিত আহার খাতা হুঁ, আচ্ছি নিন্দ লেতা হুঁ অর রোজ থোড়া শারীরিক গতিবিধি অর যোগ করতা হুঁ।
1: বাহ, বহুত বড়িয়া। অর সময় পর দবাইয়াঁ লেতে হ্যায়?
2: হ্যাঁ হ্যাঁ, সময় পর দবাই লেতা হুঁ অর নিয়মিত স্বাস্থ্য যাঁচ কে লিয়ে নজদীকি স্বাস্থ্য কেন্দ্র ভি যাতা হুঁ, সাথ হি পরিবার অর দোস্তোঁ কে সাথ ব্যস্ত রহতা হুঁ, খুশ রহতা হুঁ, ইহি মেরি সেহত কা রাজ হ্যায়।
1: বহুত আচ্ছা।

রুনা লায়লার জন্ম এবং তার সঙ্গেই যুগল হয়েছিল পরবর্তী গানে, যেখানে অপর এক পার্শ্ব গায়িকা মালাকে স্থানান্তরণ করে। তারপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি।